0: ꯆꯍꯤ ꯏꯪ ꯂꯤꯁꯤꯡ ꯑꯅꯤ ꯀꯨꯟꯅꯤꯊꯣꯏꯗꯒꯤ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯂꯧꯐꯝꯗ ꯆꯍꯤ ꯃꯔꯤ ꯆꯨꯞꯅ ꯁꯤꯖꯤꯟꯅꯗꯨꯅ ꯂꯥꯛꯄꯗ ꯃꯥꯏ ꯄꯥꯛꯇꯨꯅ ꯂꯥꯛꯂꯕ ꯑꯦꯀ꯭ꯔꯣꯁ ꯑꯦꯛꯁ ꯁꯤꯖꯤꯟꯅꯕꯤꯌꯨ꯫ ꯐꯧꯍꯨꯟꯈ꯭ꯔꯕ ꯑꯃꯗꯤ ꯂꯤꯡꯈ꯭ꯔꯕ ꯃꯇꯨꯡ ꯅꯨꯃꯤꯠ ꯍꯨꯝꯐꯨꯃꯉꯥꯅꯤꯗꯒꯤ ꯍꯨꯝꯗ꯭ꯔꯥꯅꯤ ꯁꯨꯈ꯭ꯔꯕ ꯋꯥꯍꯤꯛ ꯁꯨꯛꯇꯥ ꯇꯥꯗ꯭ꯔꯤꯕ ꯑꯃꯗꯤ ꯇꯥꯈ꯭ꯔꯕ ꯂꯧꯐꯝꯗ ꯍꯤꯗꯥꯛ ꯑꯁꯤ ꯀꯥꯞꯊꯣꯛꯄꯤꯌꯨ꯫ ꯍꯤꯗꯥꯛ ꯑꯁꯤꯅ ꯃꯤꯑꯣꯏꯕꯗ ꯀꯥꯟꯅꯕ ꯄꯤꯕ ꯉꯥ, ꯇꯤꯟꯊ꯭ꯔꯣꯛ, ꯊꯔꯣꯏꯅꯆꯤꯡꯕ ꯁꯤꯍꯟꯗꯦ꯫ ꯑꯦꯀ꯭ꯔꯣꯁ ꯑꯦꯛꯁ ꯐꯪꯐꯝ ꯑꯦ ꯑꯥꯔ ꯑꯦꯒ꯭ꯔꯣ ꯀꯩꯁꯥꯝꯄꯥꯠ ꯑꯃꯗꯤ ꯑꯗꯣꯝꯒ ꯅꯛꯅꯕ
1: Hello.
2: Good morning, ma'am.
1: Good morning.
2: Hey, nang sumong ni phlam da gi na.
1: Hoi hoi.
2: Nang gi ta ngang la simba na momon momon nok te ba lo.
1: Hoi hoi. Isai su khudol tam jar rak ke do isai se yam thuna taning bo male ming life am so habit ring ai hek ta khan je le ko.
2: Nam bon thiam da gi ibil du sakaw.
1: Nam bol thiam da gi ibem pisa.
2: Hoi.
1: Hoi hoi. ইবেম পিসাক সিদি আইখোইগি থরমদা কয়াম তোইনে কাতি সরু ইয়া বিখরাগে
2: মামা কবি দদি আনিরা খাংগরে হন্তা কইগি দি মাসিনা হাঙ্গন
1: হই হই হন্তা সহি সু মামাং দ ফাংকিবা আনি দগি তাদনা ফাংবা ওইসি ক দু দে আদু ইসাই সি মতি এমাং থক পিরাম বয়াম রো
2: ফাইন মু দি কে হাই দদি দুন থাবি রো
1: তাবনে হেন নুঙাইবা
2: ও
1: হই হই আদু দি
2: চা থং থং নামরা ইনি
1: ও ও কারি মথেল থং বিরাগে গাসি সিবো নাকান্দা খুইগি গারো গুমবাদি কারি ইয়াবি দরাগে
2: গারো গান গান মামা তাউরি
1: ও
2: নাকুপতো
1: হই হই ইয়াম আহাও বো মাথিয়াল নি হাউনে সুসা থক পিরো আদুগা খুইদা বৈসাই সুলান থক জেরি
2: থ্যাঙ্ক ইউ
1: থ্যাঙ্ক ইউ

0: 띵눈 따바 거기 포우기만 하다 앙앙바 따바 굿바가기 아두기 구동 싸다부도 니마 용나다 브라 마이케이시다
1: 아도 거기 레도 더 헤라고도
0: 호이 호이
1: 아두군 보도 모이나 칼라 칼라가 모이나 연거 모이 까페바도 파이엔 하이네 보고
0: 호이 호이
1: 왜 나이 앙앙 되게 까도
0: 호이 호이 아까스바니
1: 파이 아따바데 띵따바가 데야 파레 안나나 파레 하이바야
0: হয় হয় আকাশবাণী ইম্ফালগি থৌরম সন্তোকচরি মামসিং তাবিরগা থাক তোপিব কানই তাজবদিক নাইব ফাউজাই কী কম ফিল কী ইসই তাসিব
1: লাংগিদ পুষ্পা রানে সকুগানী মেয়েত গোপী সরংব ইসাই
0: তাজমত নাই খর সাকু গাইব হয় হয় গাবি
1: Wakanna ama bidhina ama Dibuchi hai dura Arimbani punama miyoi ba Arimbani punama miyoi a Sa miyo kata hatte
0: Ya ya hai biyo
1: Hai nga kaba makha leka jayi nao nupa Thangam bai nam tang hatte ga
0: থাকি গুড আফটারনুন লেডিস কি আরব কোলার সুবিরনি খালি ইসাই খুদল তামজরি তাবিব মাম পুনা তামিনারসি থাকি

0: tongan tongan ba thorom sing sandok tuna tahan jari besi megahertz samhum desmik manga da sandok jari ba akashvani falgi fm sangai channel dagini haujek pungpa machida tavirasi manimala
1: chithi thabiragli ba madi thorom tabiri ba singbu manina han bade khurum jari
2: malana su khurum jari
1: hausi mala
2: ngasi gi ahan boine lokha jari basi thi asi kasar bontarapur soibam lairak pukhri achoba mapal dagi Soibam Chandra Kumar na thabirak pasi thini.
1: Kasar Bontarapur Soibam Lairak Pukriya Chokba Mapal Degi Soibam Chandra Kumar na kari kari wapam thambirak pamala.
2: Chandra Kumar gi sithi esi mahu sagum sairing na wahau dok adumak oibire.
1: Adubu mala ngasi di sithi esi kharasu yam na ui. Nung sirabai naok Chandra Kumar gi sairing asi thawram hek loibaga aik soidana pajarage. Inaok Chandra Kumar na suwaro biroi. Mala na sakini aik soidana pajagani. Mala Maruai Bawarol Kari Kari Hai Birakpa Ngasi Gisi Thida Chandra Kumar Na.
2: Ahan Bamakta Da Tamu Mani Amadi Iche Mamalagi Mafam Da Nanao Soibam Chandra Kumar Na Ikai Khumna Zakhi Bani.
1: Adom Busu Mani Malana Taram No Okcha Bagaloi Na Na Ikai Khumna Bu Uchari.
2: Imang Da Chakliba La Maibu Aina Kanba Ngam Houda Bahai Basi Aise Meena Pangda Bani Soidana Hai Khiroi Dara Tamo. Apang Bagi Maral Asing Bana Chai Hai Basi Ipa Ipu Gi Pauro Na Tabra. Ngasi gi samaj da machi machi da thokpa thaudok ni masiga mari lainaba wari watai natraga lila gumba lairaga di tajaningi moirang kanglai rol da kunjamala tajaningi lairaga di lila oinasu tajaningi tamo langban thana yorokpa sida sanatoning thauza gi lila langban thagi lamkhunu bhimna tarpan katpa lila singh asige record laibiraga di nanauna khaurang nangai jari
1: Lila haibasi khunaigi mingsel ni hainari bani matam matam dugi lila singda matam matam dugi khunaigi masak mawong thokdok sing mami adumak tari bani adubu tari badu karamba mami no natraga lamdam sida thokliba karamba thokdok wa thokta yumpham oigedegi haibasi tani natramala
2: achum bani
1: akashvani imphal gi thoram sing asi chandra kumar na ningbiri ba lila amasung wari watagi masak adukhak natrabasu ekhoigi lamdam sigi machi machi da thokliba thokdok sing thoram sing khakta natana khananinababu oiro wariwatai sabagi masaktabu oiro tongan tongan ba hiram kayada tongan tongan ba thoram sing semjaduna miyam da tahan ba haibasini akashvani imphalna pangjari ba sintha asisu matamgi matung ina adongi ningba thungan ba sungambo oijage aduga langban tha yorok labanina taningi haiduna ningsing birakliba sanatoning thokjani iba radio lila langban tha gi lamkhunu chatliba langban tha sigi manungda soidana lanthoktuna tahan jagani laibaktibo wafum amana Chandra Kumar na tabiningi haibiriba moirang kanglai rol da kunjamala gi matang da lila amasung bhimna tarpan katpa haiba lila ani asimadi ekhoi gi khutta laijadabana tahan jaba haibadu oithoktre masigi da maktasu Chandra Kumar na waro bidana ba pukmenjari paumenjari
2: mathang de lokhachari basithi asi NG Ranabir porompa chuthektagi na ibirakpani
1: porompa chuthektagi NG Ranabir na kari kari wafum sing thambirakpa mala tarasi
2: haina balai nothing is forever Malem asida lairiba pot amata arepa laite aikhoi pumnamak aho balairambana aroiba su laigani masikak pyadrabo wafam ni khanjai aduna loibanaiba mathangi mapok haiba amasu laitaba tanglaba miyoiba ki mapok asida loiba ngaingamdaba haiba sidagi hena asoibasi lairam loi haina khanjai
1: achumbani ranabir amamba hingsu mamduna dumak laigidabanate nongalakani Mahuk samagi khongchet chodu mangai adumak ahong basaklon puri Brahma magna pongam de hainari ba miyoi pok asibu kari gi aduk thuna hokhi ba pam lugani natrane mala
2: achumbani
1: chithi gi warol makata biu Ranabir na kari kari wafam sing thambirak pa
2: September gi tang mari khonjel na chomda hello Manipur haksel da thabi rakhiba afaba yumban mari amadi afaba haksel hai bahinam da Dr. Sinam Rajendra ga unabagi matang yamna kanaba thoram oikhi mathangi thoram dadi obesity amadi masina haksang kayaching da pirakpa amangba haibasida thoram amatang sinbirabadi yamna nungai jagani aduga September gi tang mapal khonjel na chomda Sai Northeast Regional Center Tagil gi Assistant Professor ga unabi khiba tazabada yamna nungai ba pokchaki numit asimaki matam gi wafam da su ahing asi ingthaba kaurabra aiba KSS Biros yamna mak phajaba wafam oiki
1: hokhiba September gi tang mari খঞ্জেল নাচোমদে তাহানজাকিবা হ্যালো মণিপুর হকসেল লাইভ ফোন ইন প্রোগ্রাম থামজাকিবা হিরমনা আফব ইউম্বাল মারি আমাদি আফব হকসেল এক্সপার্ট ওইনে লিংসিন দিখিবনা ডক্টর সিনাম রাজেন্দ্রা ফর্মার প্রফেসর এন্ড হেড অফ ডিপার্টমেন্ট ইউরোলজি রিমস থরম লানথোকপিখিবা হাইক্রুজম দেবেন্দ্রা আদুগা রণবীরনা তাবিনিঙি থামবিরকপ মতাং আদু ওবিসিটিগি মতাং হাইবো ওইরা মালাই কোমালা
2: আচুম্বনি
1: হিরমসিগি মতাংদসু মথংগি থরম আমাদা মতাং সাবা ইয়েংদুনা সয়দনা লানথোকচেরকে আকাশবাণী ইমফালগি থরম সিং লেপতনা আদুমক তাবিও আদুগা সেপ্টেম্বরগি তারিখ মাপলদা খঞ্জেল নাচোমদা লানথোকচকিবা উনদুনা ওয়ারি ওয়াতাই সাবাগি থরমদা লাইশ্রম সমৃতিয়া অ্যাসিস্টেন্ট ডিরেক্টর সাই নর্থ ইস্ট রিজনেল সেন্টার টাকিয়েলগা আইকি মিহুত খেত্রিমায়ুম বিরোজ ডেক্স এডিটর আকাশবাণী ইম্ফাল উনুদন ওয়ারি ওয়াতাই সাকিবগি থরম লোনা নুমিত আসিমকি মতমগি ওয়াফমদ তাহানজাকিবা আহিং আসি ইংব কাউরবরা আইবা খেত্রিমায়ুম বিরোজ থরম আসিবসু আদোমনা থওয়াই ইয়াওনা তাবিদুনা ফজব ওয়াফম ওইকি তাকপিরকপগিদমকতসু রণবীরবু আমুকানা থাকচেরি
2: নিংথেম্ব লাইশ্রম থংজু ওয়াইখোম খংনাং অপোজিট মণিপুর ইউনিভার্সিটি কাঞ্চিপুরনা থাবিরকপ সিটি এসি আমু পাথকচেরকে
1: থংজু ওয়াইখোম খংনাং অপোজিট মণিপুর ইউনিভার্সিটি দেগি ইনাউ নিংথেম্ব লাইশ্রম নাঙাসিদি কারি কারি হাইবিরকপ মালা
2: চেং থৈদিং হৈ লৈ খরনা লায়ৈ খরব ইপা ইপু সিংগি মফমদ কচ্চদুনা নিংসিং জব থা লাংবন থা লৈখিদ্রব মখৈগি থওয়াইনা মালেম আসিদ লেংথবিরকতুনা ইরমদম আসিগি তংদু লৈতাদ্রব আমগ আমগ নুংসিনব ওয়াটলক্লিব পুমনমক আসি পুবিখিদুনা ইং তপ্প ইয়েংথিনব লৈত্রব ইমা লৈবাক মণিপুর আমা ওহেনবিরমু হাইনা তর্পণ কচ্চরি
1: ইনাউ নিংথেম্ব লাইশ্রমগি আসিগি সিথিগি ওয়াহৌদোকসি অন্থোংনা ফজখরে কিতংদি সাংগি কারি হাইগি মালা
2: আচুম্বনি
1: সিথিগি ওয়ারোল মখা তাবিও
2: হৌকিব সেপ্টেম্বরগি তাং মাপল আয়ুক ইপুং তারা মাখাই তাব মতমদ সন্দোপিরকিব রেডিও লীলা নোং ফাদোক লাকপদ আইব লামাবম বীরমণি রেডিও লীলা ওইনে ইথোকপ এম কে বিনোদিনী লীলা পুথোকপ দিলীপ মায়েংবম আমাদি পুথোকপদ তেংবাংব গুরুমায়ুম ইয়াইমবি আমাদি মথংগি নুমিত সেপ্টেম্বরগি তাং তারা আয়ুক ইপুং তরেত খঞ্জেল নাচোমগি থরমদ সন্দোপিরকিব চিংলোন মাপলগি ওয়াংমদগি হাইরিব থরম আসিদ ইয়োনসাই ইউনিভার্সিটি সিওল সাউথ কোরিয়াদ লেবিরিব একেন্দ্র সিং চবুংবম উনবিখিব আমাদি থরম পুথোপি নংথোমবম রোমা লোইননা থরম আসিবু পুথোপদ তেংবাংব ইরেংবম অজিত কুমার হাইরিব থরম সিং আসি অসুকি মতিক নুঙাইজকি মতুংদসু হেনে নুঙাইব মিয়ামদ কানব থরম কয়া পুথোপিরকপ গাম্ব ওইসনু হাইনা মপু মাগি মফমদ থৌনিজরি
1: লামাবম বীরমণিগি ওয়ারি মচাদগি এম কে বিনোদিনীনা রেডিও লীলা ওইনি ইথোকপ দিলীপ মায়েংবমন পুথোকপ আদুগা গুরু আরিবম ইয়াইমবি দেবীনা পুথোকপদ তেংবাংবা রেডিও লীলা নং ফাদোক লাকপদ হাইরিব লীলা আসি সেপ্টেম্বরগি তারিখ নিপাল আয়ুক পুং তারা মিনিট কুন্থ্রানিথোয়দ সঙ্গাই চ্যানেলদ সন্দোকচকিবনি নিংথেম্বনা সেপ্টেম্বর মাপল হাইনে ইবিরে ইকোমালা হয় ইয়ামনে নুঙাইজরিবদি আদোমনে নুঙাইনা পামজনা থওয়াই ইয়াওনে তাবিরমবা আদুনি আদুগা সেপ্টেম্বর তারাদ চিংলোন মাপলগি ওয়াংমদগি থরমদ একেন্দ্র সিং চবুংবম ইয়োনসাই ইউনিভার্সিটি সিওল সাউথ কোরিয়াদ লৈবগা উনদুন ওয়ারি ওয়াতাই সাব তাহানজাকিব উনবিখিবি আমাদি থরম পুথোকপনা নংথোমবম রোমা আদুগা তেংবাংবনা ইরেংবম অজিত কুমার মৈতৈ থরম সিং আসিসু আদোমন তাবদ ইয়ামন নুঙাইব থরম আমু ওইকি তাকপিরকপগিদমক ইনাউ নিংথেম্ব লাইশ্রমবু হান্ন হান্ন থাগতপ ফোংদোকচেরি
2: আকাশবাণী ইম্ফালগি মণিমালাগি থরমবু পুবিরিব তামোমণি আমাদি ইচেমামালাগি মফমদ ননাউগি ওইব পামজব ওয়াফম আমতংসু পুখচেরি
1: তাকপিউ কারি কারম্ব ওয়াফম ওইরবনো
2: মতম আমদ এ আই আর ইম্ফালদ সন্দোপিরম্ব সঙ্গাই কুইজ আমুক নৌহৌনা সন্দোপিরকপদ কারম্ব খুদংচাদব লৈবগে হাইব মতং খংজনিঙি ইয়ারগদি হাইরিব থরম আসি হাবচিনব পামজাই আরোইবদ উনকিশি আমুকতংগ হাইরিব থরম আসিদ ফিল্ম আমাদি মণিপুরি অ্যালবামগি অ্যাক্ট্রেস তেতে সাপমগ আমুকতং উনবিরকপ পামজাই আসুমনে ইবিরকপনি
1: মতমন পুরখি সঙ্গাই কুইজ মতমন পুখি সঙ্গাই কুইজ মতমন আমুকসু পুরকপ ওইসনু সঙ্গাই কুইজ চিংনবিগনু আদোমগি নিংব সয়দন থুঙ্গনি মতমবু থাজব থামসি উনকিসি আমুকতংগ থরম আসিদসু নৌন মচিন তুমখলকলিবি লমদম আসিগি সকনাইরবি অ্যাক্টর তেতে সাপমসু আদোমন পামজব থরমদ সয়দন উনজরকে নিংথেম্ব লাইশ্রমবু থাগচরি
2: Iram Sifai awang lekai degi ahibam jitien gi sithi asi mathangda mu lokachari
1: ai khoi da tatna chithi birakpa iram sifai awang lekai degi ahibam jitien na ngasi di kari kari wafam sing thambirakpa mala
2: aina lai bak thire su chithi adudi marai bak phakre ayuba hi se ising sum changladi lupani ko moirang them inaugi radio lila tabunung degi amuk thabirakpa Putokpa adhikari mayum ki Chandra Sharma, Tengbangpa Subhash Athokpam loinana artist singna thoin hena magun habli lilabu pamjaba ama oina nungai jai.
1: Lehau leiren gi nung sibalainambu lehau matana mapu oibara. Akasbani Imphal gi hanna hanna tabagi penba naidraba lila singgi fajaba masak lepada adom su yauri bari. Yam nungai jai ahibam chiten adom na tabining balila ama lanthok sarak pada adom na apenba pokpi ba adom gi nungai bada mani mala su saruk yajari tabu nungdagi lila gi aiba moirang thim inau puthokpa adhikari mayum gi Chandra Sharma tengbang ba athokpam Subhas Chandra Singh amadi saruk yakhi balila roi pumna maki mafam da su adom gi wafam mani mala na paudam duna soidane khangan jagi
2: matam matam gi oina puthokli ba thoram matam gi wafam da Tang Amagi, NRC Amadi, Census Aiba, Kogendra Khomdram, Tabada Pukning Lokshing Oijay, Aduga, Ataba Kayabu, Anoba Mangal Pibiriba Thauramni, Atopa Mangalda, Tang Amagi, Ayuki Pung Taret Mininifu Mangada, Karamna, Tin Ezer Singbu Masa Khangdoka Dage, Haiba, Rimski, Dr. Wahengbam Rebika Ga, Huining Sumbam Devdatta Ga Unaba Thauramadu, Kanaba Pibiki, Pumnamak pu thagachari khurumjari
1: Haukhiba September gi tang ama matamgi wafam da tahan jakhiba NRC amadi census aiba Khogendra Khomdram aduga numit asimaki ayupung tarit minit nephu atopa mangal thoram da tahan jakhiba karamna teenager singbu masak khangdo kadage how to understand teenagers haibasida Dr. Wahengbam Rebika Devi Assistant Professor, Department of Clinical Psychology, RIMSKA, Aikhoi Gimihut, Huining Sumbam Devadatta ga Unaduna Wari Watai Shabagi Ahanda Saruk, Tahan Jakhiba, Thorum Puthokpana, Rai Chanda Chingtham. Thorum Singh Asibu Adomna, Ataba Singda, Kanaba Piba Thorum Oiki Takpirak Pasigidamak, Ahibam Jitienbu, Amukana Thagachari.
2: Mathangi Siti Asi, Iroi Shembadagi Pebam Inauk Chana Thabirakpani.
1: Aikhoi Datatana Siti Birakpa, Iroi Shembadagi, Pebam Inauk Chana Ngasidi, Karikari Hai Birakpamala.
2: Ikai khumnajari ba manimala animapu ahanbada nolukna khurumjari.
1: Manimala na suadombu taramna okchabagaloina na khurumjari.
2: Langban thana lakpada ningsing daba ngamlakte. Yumnak sagai onkhraba ningol oibi kayana. Mapam lamdamda laihauri ba apokpa mama mapagidamak. Pujagidamak khanduna cheng thoiding hai laikhara kompakta hapduna porakpa. Ngasisu mita uduna adum lairi. Pumnamak asi hojiki matam asidadi awonba phibam amada lakre haijari langban tha tha pumnamak tagi khwaidagi saba tha amani hainari bani liri sitpa nungsit ki shahumda kauna na nungai na jagoi shariba yengbagi pen banai de do mathaki wafam asiga mari lainana ekhoi bu piklingai dagi chaunanaba yokpi rakpa lairam lenda tinkhraba ima ipa amadi khwai khibiki mafamda langban thana lakpada ngamjaba cheng thoiding hai lei kharadang mapu magi mafamda ingna chikna kachari loinana ireibak iramdam gidamakta thawaina pontha pi khraba athoba kaya gi mafamda su hai lei kharadang kachari
1: aikhoi da tatna chithi birakpa iroi sembadagi pebam inauksagi sithi asi malana paringai marak phawba thatna phana sangna tajabani akasbani Imphal ga mari leina ba wafam aikhoi gi thoram singda apen penda pukning gi wafam amatang oirabasu thambirakadra haina natra mala adumakpu laibak thibadi akasbani Imphal ga mari leina ba wafam di amata su haibiramdana Sayre ngoy wari ngoy, mani malana ngay jaba wafam di amata su thambiram dana lai katlaga adumak loishan bikre. Mani malah ning bakitang kai jay. Matung dadi Akasbani Imphal ga mari lai na ba wafam tamak thambirak na ba hangdok chari ba mani malah gi thong asida. Yam drabada ay khoi ga mari lai na ba wafam amatang di puduna sang bira u. Mani malah na khaurang na ngay jari basu madutani. Peba minauk sabu thagat chari. Ngasigi damakta di mata ngasida chithi thabirak li ba amadi thauram tabiri basing bu mani na amukha na khurum jari.
2: Mala na su khurum jari.
0: Mani malah tabiri. Hauzik Pungpa Masida, Traffic Control Police Wing Manipur Natadurakpa, Imphal City ki traffic ki pibum khanganjari. Nitai Pachutekyo in a post office tagi medi, Western Gate Kangarom degi lakpulam BC, Maya Widup Chili, Western Gate Kanglagi Wina, Nitai Pachuteka medi, Flyover degi, lakpulam BC, Maya Widup Chili, Luinanato Pasingdi, Adumak Norman Wadi. Hauzik Pungpa Masida, Western music idamak manisa manisa maugda kusinazari.

0: ꯍꯟꯖꯈꯤꯕ ꯏꯁꯩ ꯑꯁꯤꯒ ꯂꯣꯏꯅꯅ ꯇꯥꯡꯀꯛ ꯑꯁꯤꯗ ꯁꯟꯗꯣꯛꯆꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯃꯇꯝ ꯏꯁꯩ ꯃꯇꯥꯡ ꯑꯁꯤꯗ ꯂꯣꯏꯁꯤꯟꯖꯔꯤ. ꯉꯁꯤꯒꯤ ꯂꯧꯈꯠꯆꯈꯤꯕ ꯏꯁꯩꯁꯤꯡꯒꯤ ꯁꯩꯔꯦꯡꯕ ꯁꯩꯁꯛꯂꯤꯕ ꯃꯊꯪ ꯃꯊꯪ ꯁꯤꯠꯅ ꯈꯨꯗꯣꯜꯒꯤ ꯑꯍꯥꯟꯕꯗ ꯂꯧꯈꯠꯆꯈꯤꯕ ꯏꯁꯩꯒꯤ ꯁꯩꯁꯛꯂꯤꯕ ꯅꯤꯉꯣꯝꯕꯝ ꯔꯨꯄꯆꯟꯗ꯭ꯔ ꯁꯤꯡ, ꯁꯩꯔꯦꯡꯕ ꯕꯤꯔꯃꯅꯤ ꯍꯩꯁꯅꯥꯝꯕ. ꯈꯨꯗꯣꯜꯒꯤ ꯑꯅꯤꯁꯨꯕꯗ ꯁꯩꯁꯛꯈꯤꯕꯁꯤꯡꯗꯤ ꯅꯥꯎꯕꯣꯏ ꯑꯃꯗꯤ ꯁꯔꯤꯇꯥ ꯒꯁꯃꯤꯔ, ꯁꯩꯔꯦꯡꯕ ꯕꯤꯖꯦꯟꯇ ꯀꯨꯃꯥꯔ ꯁꯔꯃ. ꯈꯨꯗꯣꯜꯒꯤ ꯑꯍꯨꯝꯁꯨꯕꯗ ꯂꯧꯈꯠꯆꯈꯤꯕ ꯏꯁꯩ ꯑꯁꯤꯒꯤ ꯁꯩꯁꯛꯈꯤꯕ ꯕꯤ ꯅꯦꯇꯆꯟꯗ꯭ꯔ ꯁꯔꯃ, ꯁꯩꯔꯦꯡꯕ ꯇꯕꯥꯅꯨ ꯈꯨꯔꯥꯏꯖꯝ. ꯈꯨꯗꯣꯜꯒꯤ ꯃꯔꯤꯁꯨꯕꯗ ꯈꯦꯇ꯭ꯔꯤꯃꯌꯨꯝ ꯕꯤꯁꯦꯁ꯭ꯋꯔꯤ ꯗꯦꯕꯤꯒꯤ ꯅꯥꯏꯇꯣꯟ ꯈꯣꯟꯖꯜꯗ ꯀꯩꯁꯥꯝ ꯕꯤꯖꯣꯏ ꯀꯨꯃꯥꯔꯅ ꯁꯩꯔꯦꯡꯕ ꯏꯁꯩꯅꯤ. ꯂꯣꯏꯅꯅ ꯃꯇꯝ ꯏꯁꯩꯒꯤ ꯈꯨꯗꯣꯜꯒꯤ ꯑꯔꯣꯏꯕꯗ ꯂꯥꯟꯊꯣꯛꯆꯈꯤꯕ ꯏꯁꯩ ꯑꯁꯤꯒꯤ ꯁꯩꯁꯛꯈꯤꯕ ꯅꯣꯡꯃꯥꯏꯊꯦꯝ ꯁꯣꯂꯦꯟꯗ꯭ꯔꯣ ꯁꯤꯡ, ꯁꯩꯔꯦꯡꯕ ꯊꯤꯡꯕꯥꯏꯖꯝ ꯁ꯭ꯌꯥꯝꯆꯥꯟ. ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯊꯧꯔꯝꯁꯤꯡ ꯁꯟꯗꯣꯛꯇꯨꯅ ꯇꯥꯍꯟꯖꯔꯤꯕꯁꯤ ꯑꯥꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯑꯦꯐ ꯑꯦꯝ ꯁꯉꯥꯏ ꯆꯦꯅꯦꯜꯗꯒꯤꯅꯤ. ꯍꯧꯖꯤꯛ ꯇꯥꯕꯤꯔꯁꯤ ꯌꯥꯏꯐ ꯌꯨꯝꯕꯥꯟꯒꯤ ꯊꯧꯔꯝꯗ ꯁꯥꯏꯅꯁꯤꯇꯤꯁ ꯂꯩꯅꯥꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯍꯣꯃꯤꯌꯣꯄꯦꯊꯤꯒꯤ ꯂꯥꯌꯦꯡ ꯍꯥꯏꯕꯁꯤꯗ ꯄ꯭ꯔꯥꯏꯃꯔꯤ ꯍꯦꯜꯊ ꯁꯦꯟꯇꯔ ꯄꯂꯦꯜ ꯀꯛꯆꯤꯡ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛꯀꯤ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯑꯣꯐꯤꯁꯤꯌꯔ ꯑꯣꯏꯅ ꯊꯧꯄꯨꯔꯤꯕ ꯗꯣꯛꯇꯔ ꯈꯥꯡꯌꯝꯕꯝ ꯒꯣꯐꯦꯁꯣꯔ ꯁꯤꯡꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕ, ꯎꯅꯕꯤꯔꯤꯕꯤ ꯁꯦꯔꯥꯝ ꯂꯤꯟꯊꯣꯏ, ꯊꯧꯔꯝ ꯄꯨꯊꯣꯛꯄꯤ ꯊꯣꯛꯆꯣꯝ ꯔꯦꯅꯨꯕꯂꯥ.
1: ꯌꯥꯏꯐ ꯌꯨꯝꯕꯥꯜꯒꯤ ꯊꯧꯔꯝ ꯇꯥꯕꯤꯔꯤꯕꯁꯤꯡꯕꯨ ꯇꯔꯥꯝꯗꯣꯛꯆꯔꯤ, ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ. ꯉꯁꯤꯒꯤ ꯌꯥꯏꯐ ꯌꯨꯝꯕꯥꯜꯒꯤ ꯊꯧꯔꯝꯗ ꯊꯝꯖꯔꯤ ꯁꯥꯏꯅꯁꯥꯏꯇꯤꯁ ꯂꯩꯅꯥꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯍꯣꯃꯤꯌꯣꯄꯦꯊꯤꯒꯤ ꯂꯥꯌꯦꯡ ꯍꯥꯏꯕ ꯍꯤꯔꯝꯁꯤꯗ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯀꯛꯆꯤꯡ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛꯀꯤ ꯄꯂꯦꯜ ꯄ꯭ꯔꯥꯏꯃꯔꯤ ꯍꯦꯜꯊ ꯁꯦꯟꯇꯔꯗ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯑꯣꯐꯤꯁꯔ ꯑꯣꯏꯅ ꯂꯩꯕꯤꯔꯤꯕ ꯗꯣꯛꯇꯔ ꯈꯥꯡꯌꯝꯕꯝ ꯒꯣꯄꯦꯁ꯭ꯋꯔ ꯁꯤꯡꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯕ, ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯖꯔꯤꯕꯤ ꯁꯦꯔꯥꯝ ꯂꯤꯟꯊꯣꯏ, ꯊꯧꯔꯝ ꯄꯨꯊꯣꯛꯄꯤ ꯊꯣꯛꯆꯣꯝ ꯔꯦꯅꯨꯕꯂꯥ.
2: ꯑꯍꯥꯟꯕꯃꯛꯇꯗ ꯗꯣꯛꯇꯔꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯁ꯭ꯇꯨꯗꯤꯑꯣꯁꯤꯗ ꯇꯔꯥꯝꯅ ꯂꯧꯖꯔꯤ.
3: ꯑꯍꯥꯟꯕꯃꯛꯇꯗ ꯑꯩꯁꯨ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯕꯨ ꯊꯋꯥꯏ ꯍꯥꯞꯄꯤꯗꯨꯅ ꯇꯥꯕꯤꯔꯝꯂꯤꯕ
2: ꯄꯨꯝꯅꯃꯛꯄꯨ ꯏꯀꯥꯏ ꯈꯨꯝꯅꯖꯒꯗꯧꯔꯤꯕꯁꯦ ꯁꯥꯏꯅꯁꯥꯏꯇꯤꯁ ꯃꯌꯥꯝꯅ ꯁꯥꯏꯅꯁ ꯍꯥꯏꯅ ꯈꯪꯅꯔꯤꯕꯁꯦ ꯁꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗꯅꯦ. ꯑꯗꯣ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯗꯣꯛꯇꯔ, ꯁꯥꯏꯅꯁꯥꯏꯇꯤꯁ ꯁꯥꯏꯅꯁ ꯍꯥꯏꯔꯤꯁꯦ ꯀꯔꯝꯕ ꯃꯈꯜꯒꯤ ꯂꯩꯅꯥꯅꯣ ꯍꯥꯏꯕꯗꯨ ꯋꯥꯍꯧꯗ ꯑꯣꯏꯅ ꯊꯝꯕꯤꯌꯨ.
3: ꯃꯌꯥꯝꯅ ꯌꯥꯝꯅ ꯀꯃꯟ ꯑꯣꯏꯅꯁꯨ ꯍꯥꯏꯅꯕ ꯁꯥꯏꯅꯁꯥꯏꯇꯤꯁꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯁꯥꯏꯅꯁ ꯅꯥꯔꯦ ꯍꯥꯏꯔꯒ ꯑꯗꯨꯝ ꯍꯦꯛꯇ ꯈꯪꯅꯕ, ꯃꯁꯤ ꯀꯥ ꯍꯦꯟꯅ ꯊꯣꯏꯗꯣꯛꯅ ꯉꯛꯅꯤꯡꯉꯥꯏꯗꯤ ꯑꯣꯏꯗ꯭ꯔꯗꯤ ꯏꯁꯝ ꯁꯝꯅ ꯄ꯭ꯔꯃꯥꯟ ꯑꯃꯇꯪ ꯍꯥꯏꯖꯔꯀꯥꯟꯗ ꯃꯥꯗꯤ ꯀꯣꯔꯣꯅꯥꯅ ꯅꯥꯔꯦ, ꯃꯥꯗꯤ ꯑꯩꯁ ꯑꯥꯏ ꯚꯤꯅ ꯅꯥꯔꯦ ꯀꯥꯏꯅ ꯍꯥꯏꯕ. ꯑꯁꯦꯡꯕꯃꯛꯇꯤ ꯀꯣꯔꯣꯅꯥ ꯍꯥꯏꯕꯁꯤꯗꯤ ꯚꯥꯏꯔꯁ ꯑꯃꯅꯤ, ꯑꯗꯨꯅ ꯄꯨꯊꯣꯔꯛꯄꯗꯨꯅ ꯀꯣꯚꯤꯗ ꯀꯧꯋꯤꯗꯅꯀꯣ. ꯑꯗꯒꯤ ꯑꯩꯁ ꯑꯥꯏ ꯚꯤꯅ ꯅꯥꯔꯦ ꯍꯥꯏꯔꯒꯁꯨ ꯑꯩꯁ ꯑꯥꯏ ꯚꯤꯗꯨꯗꯤ ꯚꯥꯏꯔꯁꯅꯤ, ꯃꯥꯅ ꯄꯨꯊꯣꯔꯛꯄꯗꯨꯗꯤ ꯑꯦꯁꯅꯤꯗꯅꯀꯣ. ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯑꯁꯦꯡꯕꯃꯛꯇꯤ ꯅꯥꯔꯤꯁꯤꯗꯤ ꯁꯥꯏꯅꯣꯁꯥꯏꯇꯤꯁ ꯍꯥꯏꯕ ꯑꯅꯥꯕꯗꯨꯅꯤ, ꯑꯗꯨꯕꯨ ꯃꯌꯥꯝꯅ ꯀꯃꯟ ꯑꯣꯏꯅ ꯁꯥꯏꯅꯁ ꯁꯥꯏꯅꯁ ꯍꯥꯏꯅ ꯍꯥꯏꯅꯔꯕꯅꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯅꯁꯨ ꯌꯥꯝ ꯀꯃꯟ ꯑꯣꯏꯅ ꯈꯪꯅꯔꯤꯁꯤꯅ ꯀꯔꯤꯅꯣ ꯍꯥꯏꯔꯀꯥꯟꯗ ꯃꯥꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯥꯏꯅꯁꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯨꯅ ꯂꯧꯅꯔꯤꯁꯦ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏꯕꯗ ꯃꯥꯁꯤ ꯂꯥꯏꯐ ꯂꯥꯏꯟ ꯑꯣꯏꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯥꯇꯣꯟꯁꯤꯗꯒꯤ ꯁꯣꯔ ꯍꯣꯟꯖꯜꯂꯒꯅꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯍꯤꯡꯅꯔꯤꯁꯤꯀꯣ. ꯑꯗꯨꯅ ꯅꯥꯇꯣꯟꯁꯤꯗ ꯁꯣꯔ ꯍꯣꯟꯖꯜꯂꯛꯐꯝꯁꯤꯗ ꯄꯜꯂꯕꯅꯤꯅ ꯃꯌꯥꯝꯅ ꯀꯃꯟ ꯑꯣꯏꯅ ꯅꯥꯕꯁꯤꯗ ꯄꯥꯈꯠꯅꯕꯁꯨ ꯑꯣꯏꯅꯔꯤꯁꯦ ꯀꯔꯤꯒꯤꯅꯣ ꯁꯥꯏꯅꯁꯥꯏꯇꯤꯁꯁꯦ. ꯑꯗ ꯀꯔꯝꯕꯅ ꯑꯣꯏꯅ ꯁꯥꯏꯅꯁ ꯍꯥꯏꯅ ꯍꯥꯏꯅꯔꯤꯁꯤꯗꯤ ꯏꯁꯦꯡ ꯁꯦꯡꯅ ꯃꯥꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯣꯛꯀꯤ ꯁꯔꯨꯛꯁꯤꯗ ꯌꯥꯎꯕ ꯏꯁꯀꯜꯁꯤꯡꯁꯤꯗ ꯌꯥꯎꯕ ꯑꯍꯥꯡꯕ ꯀꯤꯕꯤꯇꯤ ꯑꯩꯈꯣꯏ ꯑꯍꯣꯕ ꯖꯒꯥꯁꯤꯡꯅꯤ. ꯑꯩꯈꯣꯏ ꯃꯁꯤ ꯀꯣꯛꯀꯤ ꯖꯒꯥꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯖꯒꯥ ꯃꯔꯤꯗ ꯂꯩ. ꯑꯍꯥꯟꯕꯒꯤꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯌꯥꯝ ꯆꯥꯎꯅ ꯌꯥꯎꯔꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯈꯖꯥꯏꯒꯤ ꯆꯩꯔꯨꯡꯁꯦ, ꯑꯩꯈꯣꯏ ꯃꯦꯛꯖꯤꯂꯥꯅ ꯀꯧꯔꯤꯁꯤꯒꯤ ꯃꯅꯨꯡꯁꯤꯗ ꯑꯍꯣꯕ ꯑꯃ ꯌꯥꯎꯔꯤ, ꯁꯤꯕꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯃꯦꯛꯖꯤꯂꯔꯤ ꯁꯥꯏꯅꯁ ꯍꯥꯏꯅ ꯀꯧꯋꯤ. ꯑꯗꯒꯤ ꯈꯤꯇꯪ ꯍꯥꯏꯒꯠꯂꯒ ꯑꯩꯈꯣꯏ ꯅꯈꯥꯡ ꯁ꯭ꯋꯥꯏꯒꯤꯁꯤꯗ ꯏꯟꯃꯣꯗꯦꯜ ꯁꯥꯏꯅꯁ ꯍꯥꯏꯅ ꯑꯃꯁꯨ ꯌꯥꯎꯔꯤ. ꯑꯗꯒꯤ ꯑꯃꯨꯛ ꯈꯤꯇꯪ ꯍꯥꯏꯒꯠꯂ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯥꯏꯕꯛꯀꯤ ꯃꯤꯠꯁꯛꯀꯤ ꯃꯊꯛ, ꯑꯗꯒꯤ ꯂꯥꯏꯕꯛꯀꯤ ꯃꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯑꯍꯣꯕ ꯁꯔꯨꯛ ꯑꯃ ꯌꯥꯎꯔꯤ, ꯁꯤꯕꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐ꯭ꯔꯟꯇꯦꯜ ꯁꯥꯏꯅꯁ ꯍꯥꯏꯅ ꯀꯧꯋꯤ. ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯠꯀꯤ ꯃꯅꯨꯡꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏ ꯕ꯭ꯔꯦꯟꯗꯒꯤꯁꯨ ꯈꯔ ꯅꯛꯅꯅ ꯂꯩꯕ, ꯑꯩꯈꯣꯏ ꯊꯤꯟꯗꯨꯅ ꯇꯥꯛꯇꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯐꯝꯁꯤꯗꯗꯤ ꯍꯦꯛ ꯄꯨꯊꯣꯛꯄꯗꯤ ꯌꯥꯗꯕ ꯃꯐꯝ ꯑꯃꯗ ꯂꯩꯔꯤꯀꯣ. ꯁꯤꯁꯤꯅ ꯁꯁꯃꯣꯏꯠ ꯁꯥꯏꯅꯁ ꯍꯥꯏꯅ ꯀꯧꯋꯤ. ꯑꯩꯈꯣꯏ ꯁꯥꯏꯅꯁ ꯃꯈꯜ ꯖꯒꯥꯁꯤꯗ ꯃꯔꯤ ꯂꯩꯔꯤꯕ ꯑꯍꯣꯕꯁꯤꯗ ꯃꯅꯨꯡ ꯊꯪꯕ ꯀꯨꯔꯕꯥꯜ ꯑꯃꯈꯛꯅ ꯂꯥꯏꯅꯤꯡ ꯑꯃꯈꯛ ꯂꯩꯀꯣ. ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯤꯒꯤ ꯂꯥꯏꯅꯤꯡꯁꯤꯗ ꯏ ꯍꯧꯅ ꯄꯣꯝꯕ ꯒꯨꯝꯕ ꯇꯧꯁꯜꯂꯛꯄ, ꯁꯦꯡꯁꯤꯅꯗꯤ ꯏꯝꯄ꯭ꯂꯦꯃꯦꯁꯟ ꯍꯥꯏꯇꯥꯔꯦꯀꯣ, ꯁꯤꯒꯨꯝꯕꯁꯦ ꯊꯣꯛꯂꯛꯑꯕ ꯃꯇꯝꯗ ꯊꯣꯛꯂꯛꯄ ꯑꯅꯥꯕꯁꯤꯡꯁꯤꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯥꯏꯅꯁꯇꯨꯗ ꯏꯝꯄ꯭ꯂꯦꯃꯦꯁꯟ ꯊꯣꯛꯂꯛꯄꯗꯨꯕꯨ ꯁꯥꯏꯅꯁꯥꯏꯇꯤꯁ ꯑꯥꯏꯇꯤꯁꯅ ꯇꯥꯔꯩꯁꯦ, ꯁꯤꯕꯨꯅꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯁꯥꯏꯅꯁꯥꯏꯇꯤꯁ ꯑꯁꯦ.
2: ꯍꯣꯏ, ꯑꯗꯨꯒ ꯁꯤ ꯑꯣꯏꯔꯛꯏꯕ ꯍꯧꯔꯛꯐꯝꯁꯤꯁꯨ ꯈꯤꯇꯪ ꯊꯝꯕꯤꯌꯨ ꯗꯣꯛꯇꯔ.
3: হই হৌরফম জে মেডিকেল সাইন্স না চখলে ইমনি না চুম থিজলিঙে গি চুম থোলকপ মিয়াম আমসু লাইরি কো দনা সাইন সাইটি সে থোলকপ ইয়াবা মরম জিং জিং গি মনুং দা মহিক মতাই না থোলকপ মহিক মতাই জিং জি দা কই না কই গি মেডিকেল ল্যাঙ্গুয়েজ ফ্রম দা মুসাং সেন গ্রাগাদি কো ভাইরাস না থোন বা সাইন সাইটিস কো মুসু থোলি দগি কই ব্যাকটেরিয়া না থোন বা ভাইরাস না থোপলোর মতুং দা মু ভাইরাস না চু অমু থোলকপ কো ভাইরাস লোক ব্যাকটেরিয়া না দা ইয়াম তাং না ইনফেকশন মখলমা কই ফাঙ্গেল ইনফেকশন কই কেনদা হারগা না কই কোফাই সুজাগ হাইবদা ফাঙ্গাসে সিনাসো দম কই সাইনো সাইসিস থোললে আতোপ মরম খরাদা আমু হারগা দি কই গি ডিবেটেড নাশেল সেপ্টম গাই না কই নাতো নানি গি মরকতে ইয়াওরিবা ফাগলি বা ফাগলাং গম্বা ওরি সেপ্টম জে কই কই না লাকবা আদুগুমবেসি দসু আমান আমাদ নামজন গরা কান্দা কই গি সাইনাস আইটিস থোলকপ গি মরম লাই আদগি কই এসডিএন গুমবা ট্রমা গুমবা থোখর মতম দুদা কই গি মাসি ফজনা জিহৌদবদগি শোইব পোতুনা শোইনা শোইনা লাইকিবদগি আদৈসু থোলকপসু দুম ইয়াওই সাইনাস আইটিস আদগি আতোপ জগাজিং দা হারগদি কই গি নাতুন মনুং দা কই পমথোরকপ গুমবা কো কই ছোপতো আকইগি ইয়ামনা মন মন লাউনা পমথোর পগম্বা আদে কন্না পমথোর পগম্বা কই মেডিকেল ল্যাঙ্গুয়েজ হারগাদি নাশেল পলিপ কাহেবসে কই নাতোম দ পম হারগাদি মনুং দুদা কই কন্না পমবা ইয়াম থিং উদ কাকাক লাউনা কই চিনা টিমার গুমবা কা হাইদাই নিগো ইয়াম তাং দে থোপ পোনি সিউম বচিনদা জু দুম নাতুয়েন গি কনভার্স আহো মেন্টাল লাক পন্দ না দুম সাইন সাইটিসে থোলক পগি আচোব থোদাং লোসু লাই মকই জদগি আদে আতোপ জিংদ লাইরগাদে কই ইমিউন ছোনবা মিসিংদ ডায়াবেটিস কুমব নাবা আতাইসিং জেজু ইনফেকশন থোলকপদগি মইসিং জেসু তুম তোবসু লাই আদগি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর না থোনবসু লাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হাগদে কই গি এয়ার পলুশন জাম লাইবা জাগাসিং দসু কই সাইনি সাইটি সে ওয়াং পগি চান্স লাই থামজি
2: হয় আদুগা সিমটমস কি মাতাং জেসু কারি কারি লাইনা লাইং সিং লাইবকে হেবদু সুতং থামবি
3: সিমটম জে সাইনাস নব নারদি থই সাইনি সাইটি সে নারদি আদম নাতুন জি তোর মিনা কো নাতুন ফুন মজিম দি দম মাইম থেংনারানি কো নাতুন ফুন দগি কই নাতুন জে মহি দম চেনথারানি মহি জে মাসু হান মদদি কই রানিং নোস কা হারগা কই মচু জে কই লাং লাং নাও চেনদার কো খরা লেরগা মচু মোলক বা আসং বা মোহং কা পান মু তোর কোসি গুম বসি জে দম থেংনারানি সাইনে সাইসি সিদা কো আদগি এমো কই জে সিদা তোর মিনা কই মা জে লুম লুম লুম গে হাম লাউসলক বা থিং বাদা আদগি নসাই হাইবদা কই চাইনিজ আইজি তো কই ইয়াজে কই ইয়াথক ইয়াখা লাইবসিদা মারু হইনা আঙাং ইয়াথকি সিদা প্রি মোলার মোলার না লাই সিদা গি চু তুম দেন দেন ইনফেকশন দি চাইনিজ আইজি গুন থোলা কান্দি কাই গুম মক কে চি কান্দা সু বং না কই খাদাং দে পান বগুম সি আম থোকদলে আদাগি কই গি নাতুন ফুন বসি দগি তার কই কোক সিক বগুম বসে ফুট হা হেক লাইবদা তুম কোক সি তুম লুম লুম লাওর গা চিক পা দে কাইম কান্দা সু কই লাইহগুম বসু তুম ইয়াওই মজে কো
2: ডক্টর কই চুমনে কি লোক থংবগি মং মতবাই সিমটম সিগে সাইনাস সিগে খেনব লাইব্রা সি খংজাকে সি মতাং
3: সু লাই আদুম কই চুমনগি লোক থংবা লোক লাইহগা না কই জি দামদাজু দামদাজু সংসে লাগতরে দনা কো সিং কান্দা কই থুকবা লোক লাইহগুম বসিং সিগা কমন গোল সিগা কেনো সিগা ইহে খেনারি সিদি কেনো কান্দাদি মাদি আদুম কমন কল আদম মাদি লামনি হুয়েদার ইউ ট্রিট অর লাইং আসু লাইং মতাম আদম চাকিনেবকো আদি লংগার পেরিয়ডি চাতখ্রগাদি আদম সাংদাখ্রগাদি আদম সাইনে সাইটিসে থোখরানি আদুগো চুমনাগি কমন কল আদম মাগি মতামদ লুয়ের আদম চাছনগ্রানি আদুগা কই ইনদামদা মতামদে কই এলার্জিক কুমবা হাইদাইনেকো নাশেল এলার্জিক কামা এলার্জিক লাইনাইটিস কুম থোলকপা নাশেল এলার্জিক কুম তো দি নাতুন জে কই গি মারিং মারিং গম বাদম চাতকনিবকো আদুগা কই হকথি সি আম খানগানি মমনদতি আদগি নাতুন জু মহি সিয়েনগনিবকো আদু মাইনাত লাই মাংমদতি
2: আদু মাগি এজেসে কই গি সি নাগনবগি জহি মতাং সিতি আকনব লাইব্রা
3: Mapam the Puroga, Halaga Machana, and Mapam Pugin, Matapu in the Hindo. Sagi, a quick six China Sigi, Yamaru will rule and cook later. Music, I can't assure him of the China say, Tamam Yama Yarkandi Sangumio. A quick in Tamda, Matam, the Nuxich Ing, Bajizumu, Haksangi body temperature, Tajan give him Matam with the Sagi Sis in a quick China singing as overrule and low river. I do not do give China sing to Angang, sizing the later Mina. Mapam Jaroga, Halaka, the Mazanara, Hale, Hainas, the air condition to Sanadra Mina. I don't know the Hegnar, Pogomba. I don't know. I heck, they were talking, they did the Nupi and Paga, the Sahi, Angang, the Doma, the Dumluina, Nava Yaba, announcing among the Amani, Master.
2: I am no idea, Doctor Makatarak, Poina, Doctor Quigi, Sigi, Sinusitiski, Lena, Seda, Quina, Homopitiki, Lying Sikamai, the Chatabi have said Makatabi, Doctor.
3: Homeopathic lying is the scientist, the Yam Chawa, Rolama, lay a hoy, homeopathic is the Dobudabu, Maji, a hoygi, scientist, a quina, Makan Karada, Kaidu Ombakandago, when a treatment dog and the Mazina, acute, the key chronic kind of way type seco, the acute condition, then the homeopathic Yamna Pajavajavidang, Yamnere, the chronic Sidasu, Chova, Pajamna, effective way, Hidak, Miama lady, Ado. Equitina Hogi 4 weeks from Munda Renari were watching the Quena Equitan Citis Harigo more than 4 weeks Torpa Torjing Zinabuda Quena last for 2 weeks a Tahung Matagay Ler Pajing. Sibunda Quena chronic sinusitis and the Kangi Sumba Hidaking Zi Sida Quena Zagi Horok Bada Hainego Etiologido Horok from Anabsing Horok from Tido Pazinabo Maru already Tido Pom Maru Dubo Kanga. I do the lying, but you sure I'm effective when a lying among me. The body magi history, magi hokiba, Garida Horokibono, magi hokiba, wari singje, going to Kupna, Hajusik Nari, Bashinji, Kupna, wari, Sana Ramatung the D. A coin a homopitiki shoe, a choba, my magish toleva, an abba to give matung in a homopitiki, Pajaris in a coin a lying, but a misotto, there is no kind of under magi cardinal principal and a homopitiki cardinal principal. Tarieta, when a fundamental can watching ye, with Tarieta, Toroga discussion, Toroga, when a Toroponina, a home between a signing scientist, a choba, lying among a magi kodong javel ladies in a magi, a quiggy, low, mayam lady, theory, the doctrine, mapam sagi, cardinal principal Tarichi. She the BS Toroponina, quiggy signing scientist, yam chowna, lying, the matting. Bang Yamadi, lying with success riches, young Wang, not Tamjagi. Tobudabu, Sagi, Horror from Duma, Pajana Kantuoga, and the Gi, Sinachini, Sinusitis, don't miss Akoyi, Lan, and the Kanjan Gibudo, come and go along to Rogozo Sinus, Nen, the Kalaga Ki, the Ga, lying hold up to the Gi, Chum Jamjan Gakanda Sinusitis, Oi, Bugitan Sego, Labrina, Maru, already Akoyi, pass. Priority doctor got Narakumba Tamda Kidaka in the Togdana, Dum Hoye, Mavanga Yahangena, Noman Kaga, Toroga, Noman Kanga, Laga, Pariga, and Akoi P in the Rohot from the Commission at Tobum, which is Dum Torres and Panaran Midrago. Adum Bodo, Ki Badagi, Sidi Sinus, Naraman, and a wrong that a bank and a Kalaina, Henjan, and Kanjan give the Gedum, the Chan give the Gi, lying Gado to the one at Tainana, lying Gibago. Aduna de Adum Hoye, chronic condition, the Changchen. Kandadi, pasaju sangi, adagi koi matam sumangi, adagi adagi matam jida di, amadagi amadam amadayam tung chalu kandadi exact cause to, aje allergic na tawun yaha kandi mag allergic tibi cause to, kadi na thorok pano do adagi ti tiesta uraga ti do bayare, adagi natu ondo septam do koi rumbani hai ta adi imaging ngamay mamang ay matam adi adagi city scan tholat ngay mamang adi cham chamba extreme manusu diagnose to ramini ko, adagi ti mu city scan talk sale chak khala ku ji bhai jai ba next ta ma de gi ha jikti atopa mana kai na tholi no do thido kon da di endoscopy ga na na tu no khon tha ja laga krai de kai lage loi thi be ya chak khala am ne na yam line tor ni da ma gi hor pham ko ji stu bo khanga ba de na ri bana ba ji si ne khanga ga di ma gi role tu da conservative line of treatment medical line of treatment the surgical line of treatment ashida di koi mai magi system di matuina homeopathic line of treatment gi mata ngi ta di koi gi hida pasar pasar ba hida ya amalai sing sing nai da koi gi oi rom da naton phul laga di oi rom da phun magi hida tonga no le ram ni ka koi homo gi sta na gi rom da phul le da gi gi rom da phul laga koi gi rom da kok chi hai da ga di bela do na ga na hida lei re ko e naton je phul ba hing chupa ma ga naton Pulaga, the Nongala Kandana Natunje, a Kangba, Shuan Baji, Wabum Batorka, the Hidak Adugishum Tongan Niko, Magi, Chom Nakandana, Hidak, Amalera Money, Chom Nakandana, Anaba, Malera Money, Ategi, Anabjigi, Symptom Jinjinga, Akoyi, Hidak Shinjigi, Symptom Jinji, Anigi, Chana Baji, Tirak Baji, Nokana, Low of Similiana Koi, Homeotati, Aduna, Low of Similasi, the Beastor Kandati, my Magi Pop Pop Tal. Jermajing tu aku nak select orang kat tarap pun mata am nanti. Hmu bidik Chinese society sila yang nanti. Coba kena tahu.
2: Hoi, the doctor nazu hosi happy pun bikre do. Mama ngai gi laying patap siga aku gi hosi hosi ki hum tersi nak kamai ni library masih suk tan kangze ke.
3: Dan mama ngai mata am da homeo bidik ki laying catheram duga. Hasil ki mata am da capolak pun mata am ni laying sih kerja hasil ti aku gi anab hasil ki symptom me am jingje. Aku gi computerized tau raga koi computerized repertory na chu lai re ko adana yana bi symptom yam ni loi hapsala ka da ma gi totality of symptom na hek akoi na not in china scientist the lying at the home pedic na individual is whole na akoi na lying ba adana ma gi china scientist amma da chu lai ba chu china scientist ne na koi diagnose ro kan yam da china scientist ne diagnose ni tor kan ni tob da bu mi ani du gi china sti amma da na jelom da phul laga tor ba amma da oi rom da tor ba mandi manadaba ming da di sinusitis na thokchalakwa chung basida di ko individualization toraga totality of symptom toraga sigi totality of symptom mate mayam ji hajiti computer gi kanoda computerized repertory sanana kida computer pla ha kada magi exact sagi similato thokchalane adai di dum magi hidak chana bashing do amuk thaba matam da jikti hena effective work ba hanana computerized repertory later nge matam da na ko na totality of symptom ning da toraga lying bagi pathap je chatar me hajikti shobyar me am thoksel lak marina lahed na yan pan shore lying bagi ho pitik te so
2: ho aduga doctor homeopathic ki lying sina koi sinusitis adu ma cure to bading am bibra asi pa bada hoji pa bada di
3: haji pa bada di sinusitis se koi gi magi magi sties du gi matungina na la iba condition khuding makta sinusitis ki kiasi pa bada di mai pa na dum lying bangam mi haji pa yo adu bu hentan gi

0: ꯄꯥꯎꯃꯤꯅ ꯄꯨꯂꯤꯁꯀꯤ ꯄꯥꯎ ꯄꯜꯂꯗꯨꯅ ꯍꯥꯏ ꯃꯩ ꯆꯥꯛꯄꯗꯨꯗ ꯌꯨꯝꯒꯤ ꯄꯣꯠꯂꯝ ꯀꯌꯥ ꯑꯃꯁꯨ ꯑꯃꯥꯡ-ꯑꯇꯥ ꯊꯣꯛꯈ꯭ꯔꯦ꯫ ꯄꯨꯂꯤꯁꯅ ꯁꯨꯃꯥꯏꯅ ꯀꯦꯁ ꯑꯃ ꯂꯧꯈꯠꯇꯨꯅ ꯃꯈꯥ ꯇꯥꯅ ꯊꯤꯖꯜꯂꯤ꯫ ꯗꯤꯁꯇ꯭ꯔꯤꯛ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯊꯧꯕꯥꯜ ꯒꯦꯠ ꯃꯅꯥꯛꯇ ꯄꯣꯛꯄꯗ ꯉꯥꯏꯔꯤꯕ ꯑꯉꯥꯡ ꯑꯃꯒꯤ ꯑꯁꯤꯕꯒꯤ ꯁꯛ ꯂꯩꯔꯝꯂꯦ꯫ ꯊꯧꯕꯥꯜ ꯄꯨꯂꯤꯁꯀꯤ ꯄꯥꯎꯅ ꯍꯥꯏ ꯊꯧꯗꯣꯛ ꯑꯁꯤ ꯉꯁꯤ ꯑꯌꯨꯛ ꯄꯨꯡ 9:50 ꯇꯥꯕ ꯃꯇꯝꯗ ꯊꯦꯡꯅꯔꯛꯈꯤꯕꯅꯤ꯫ ꯄꯣꯛꯄꯗ ꯉꯥꯏꯔꯤꯕ ꯑꯉꯥꯡꯒꯤ ꯍꯛꯆꯥꯡ ꯑꯗꯨ ꯑꯃꯨꯕ ꯄꯣꯂꯤꯊꯤꯟ ꯑꯃꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯍꯥꯞꯇꯨꯅ ꯊꯝꯂꯝꯕꯅꯤ꯫ ꯍꯛꯆꯥꯡ ꯑꯗꯨ ꯊꯧꯕꯥꯜ ꯄꯨꯂꯤꯁꯅ ꯂꯧꯈꯠꯂꯕ ꯃꯇꯨꯡꯗ ꯖꯦꯅꯤꯝꯁꯀꯤ ꯃꯣꯔꯛꯇ ꯊꯝꯈ꯭ꯔꯦ꯫ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡꯒꯤ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯅ ꯄꯨꯡ 9:30 ꯃꯅꯨꯡꯗ ꯃꯁꯛ ꯇꯥꯛꯂꯤꯗ꯭ꯔꯕꯗꯤ ꯑꯥꯏꯟꯒꯤ ꯑꯣꯏꯕ ꯃꯊꯧ ꯃꯉꯝ ꯄꯥꯡꯊꯣꯛꯈ꯭ꯔꯒꯅꯤ ꯍꯥꯏꯔꯤ꯫ 33/11 ꯀꯦ.ꯕꯤ. ꯃꯣꯡꯁꯥꯡꯒꯤ ꯁꯕ ꯏꯁꯇꯦꯁꯟꯗꯒꯤ ꯂꯥꯛꯄ 11 ꯀꯦ.ꯕꯤ. ꯅꯝꯕꯨꯜ ꯐꯤꯗꯔꯒꯤ ꯃꯅꯨꯡ ꯆꯟꯅ ꯂꯩꯕ ꯃꯐꯝꯁꯤꯡꯗ ꯍꯌꯦꯡ ꯑꯌꯨꯛꯀꯤ ꯄꯨꯡ 9:00 ꯅꯨꯡꯊꯤꯜ ꯄꯨꯡ 6:30 ꯐꯥꯎꯕ ꯃꯩ ꯄꯤꯕ ꯂꯦꯞꯀꯅꯤ ꯍꯥꯏꯔꯤ꯫ ꯃꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯗꯨꯅ ꯈꯥꯒꯦꯝꯄꯂꯤꯗꯒꯤ ꯀꯩꯁꯥꯝꯄꯥꯠ ꯖꯪꯁꯟ ꯑꯃꯁꯨꯡ ꯅꯤꯡꯊꯦꯝꯆꯥ ꯀꯥꯔꯣꯡ ꯐꯥꯎꯕꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯇꯝ ꯑꯁꯤꯗ ꯃꯩ ꯐꯪꯂꯣꯏ ꯍꯥꯏꯅ MSPDCL ꯆꯦꯔꯣꯜ ꯑꯃꯅ ꯍꯥꯏꯔꯤ꯫ �ICAR ꯅꯤꯟꯐꯦꯠ ꯀꯣꯜꯀꯥꯇꯥꯒꯤ ꯊꯧꯁꯤꯜ ꯃꯈꯥꯗ ꯀ꯭ꯔꯤꯁꯤ ꯕꯤꯒ꯭ꯌꯥꯟ ꯀꯦꯟꯗ꯭ꯔ ꯊꯧꯕꯥꯜꯅ ꯁꯤꯟꯗꯨꯅ ꯀꯤꯍꯣꯝ ꯃꯅꯥꯗꯒꯤ ꯂꯪꯗꯒꯤ ꯈꯨꯠꯁꯥ ꯍꯩꯕꯒꯤ ꯄꯣꯠꯊꯣꯛꯁꯤꯡ ꯄꯨꯊꯣꯛꯄ ꯍꯥꯏꯕꯁꯤꯗ ꯅꯨꯃꯤꯠ 10 ꯆꯠꯊꯒꯗꯕ ꯁ꯭ꯀꯤꯜ ꯗꯦꯕꯂꯞꯃꯦꯟꯠ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝ ꯑꯃ ꯉꯁꯤꯗꯒꯤ ꯀꯦ.ꯕꯤ.ꯀꯦ. ꯊꯧꯕꯥꯜꯗ ꯍꯧꯈ꯭ꯔꯦ꯫ ꯃꯗꯨꯗ ꯀꯛꯆꯤꯡ ꯑꯃꯁꯨꯡ ꯊꯧꯕꯥꯜ ꯖꯤꯂꯥꯗꯒꯤ ꯈꯟꯒꯠꯂꯕ ꯇ꯭ꯔꯦꯅꯤ ꯀꯨꯟꯅ ꯁꯔꯨꯛ ꯌꯥꯔꯤ꯫ ꯂꯝꯖꯥꯟꯕ ꯍꯤꯖꯝ ꯏꯔꯥꯕꯣꯠꯀꯤ ꯃꯄꯣꯛ ꯊꯥꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯅ ꯉꯁꯤ ꯋꯥꯡꯖꯤꯡ ꯍꯣꯗꯥꯝꯕꯒꯤ ꯂꯝꯕꯤ ꯃꯇꯥꯏꯗ ꯂꯩ ꯑꯃꯗꯤ ꯎꯍꯩ ꯄꯥꯟꯕ ꯎ ꯆꯔꯥꯁꯤꯡ ꯊꯥꯈ꯭ꯔꯦ꯫ ꯊꯔꯃꯗꯨ ꯂꯩ ꯑꯃꯗꯤ ꯎ ꯆꯔꯥ ꯁꯦꯝꯕꯗ ꯃꯃꯤꯡ ꯂꯩꯔꯕꯤ ꯋꯥꯡꯖꯤꯡ ꯍꯣꯗꯥꯝꯕꯗꯒꯤ ꯃꯥꯏꯕꯝ ꯅꯤꯡꯉꯣꯜ ꯃꯦꯝꯅ ꯂꯨꯆꯤꯡꯈꯤ꯫ ꯊꯔꯃꯗꯨꯗ NGO ꯀ꯭ꯂꯕ ꯑꯃꯁꯨꯡ ꯑꯇꯩ ꯂꯨꯞ ꯀꯌꯥꯒꯤ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯁꯨ ꯁꯔꯨꯛ ꯌꯥꯈꯤ꯫ ꯃꯅꯤꯄꯨꯔꯗ ꯍꯌꯦꯡ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯖꯤꯂꯥ 9 ꯅꯣꯡ ꯆꯨꯒꯅꯤ ꯍꯥꯏꯅ ꯏꯟꯗꯤꯌꯥ ꯃꯦꯇ꯭ꯔꯣꯂꯣꯖꯤꯀꯦꯜ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯏꯝꯐꯥꯜ ꯁꯦꯟꯇꯔꯅ ꯍꯥꯏꯔꯤ꯫ ꯑꯁꯥꯝ ꯔꯥꯏꯐꯜꯁꯀꯤ ꯁꯪꯁꯛ ꯕꯠꯇꯥꯂꯤꯌꯟꯅ ꯁꯤꯟꯗꯨꯅ ꯎꯈ꯭ꯔꯨꯜ ꯖꯤꯂꯥꯒꯤ ꯁꯪꯁꯛ ꯈꯨꯅꯥꯎꯗ ꯃꯐꯝ ꯑꯗꯨꯒꯤ ꯃꯤꯌꯥꯝꯒꯤ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯟꯅꯕꯒꯤ ꯊꯧꯔꯝ ꯑꯃ ꯄꯥꯡꯊꯣꯛꯈ꯭ꯔꯦ꯫ ꯏꯝꯐꯥꯜ ꯏꯁꯀꯤ ꯆꯅꯝ ꯁꯟꯗ꯭ꯔꯣꯛ ꯃꯌꯥꯏ ꯀꯝꯃꯨꯅꯤꯇꯤ ꯍꯣꯜꯗ ꯉꯁꯤ 130 ꯁꯨꯕ ꯏꯔꯥꯕꯣꯠ ꯊꯥꯕꯝ ꯄꯥꯂꯟꯒꯤ ꯁꯔꯨꯛ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯖꯅꯇꯥ ꯍꯤꯖꯝ ꯏꯔꯥꯕꯣꯠꯀꯤ ꯐꯣꯇꯣꯗ ꯂꯩꯀꯠꯇꯨꯅ ꯏꯀꯥꯏ ꯈꯨꯝꯅꯕ ꯎꯠꯄꯒꯤ ꯊꯧꯔꯝ ꯑꯃ ꯄꯥꯡꯊꯣꯛꯈ꯭ꯔꯦ꯫ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯗꯒꯤ ꯄꯥꯎ ꯇꯥꯕꯤꯔꯤ꯫ ꯒ꯭ꯔꯤꯍ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯑꯃꯤꯠ ꯁꯍꯥꯅ ꯍꯥꯏꯔꯤ ꯚꯥꯔꯠꯇ ꯃꯈꯜ ꯃꯈꯥ ꯀꯌꯥꯒꯤ ꯂꯣꯜꯁꯤꯡ ꯂꯩꯕ ꯑꯁꯤꯅ ꯂꯩꯕꯥꯛ ꯑꯁꯤꯒꯤ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯆꯥꯎꯕ ꯁꯛꯇꯤ ꯑꯣꯏꯔꯤꯕꯅꯤ꯫ ꯉꯁꯤ ꯍꯤꯟꯗꯤ ꯗꯤꯕꯁꯇ ꯄꯤꯕ ꯄꯥꯎꯖꯦꯜ ꯑꯃꯗ ꯃꯍꯥꯛꯅ ꯍꯥꯏ ꯍꯤꯟꯗꯤ ꯂꯣꯜ ꯑꯁꯤ ꯑꯇꯣꯞꯄ ꯂꯣꯜ ꯑꯃꯒ ꯆꯥꯡ ꯇꯥꯅꯅꯕ ꯂꯣꯜ ꯅꯠꯇꯦ ꯑꯗꯨꯕꯨ ꯖꯥꯇꯤꯒꯤ ꯑꯃꯠꯇ ꯑꯣꯏꯕ ꯂꯤꯄꯨꯟꯕꯨ ꯁꯝꯅꯍꯜꯂꯤꯕ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯂꯪꯂꯥ ꯑꯃꯅꯤ꯫ ꯒ꯭ꯔꯤꯍ ꯃꯟꯇ꯭ꯔꯤꯅ ꯍꯥꯏ ꯀꯣꯂꯣꯅꯤꯌꯦꯜ ꯃꯥꯏꯟꯁꯦꯠꯇꯒꯤ ꯅꯥꯟꯊꯣꯛꯅꯕ ꯍꯣꯠꯅꯕꯗ ꯂꯣꯜꯅ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯔꯤ꯫ ꯃꯍꯥꯛꯅ ꯍꯥꯏ ꯕ꯭ꯔꯤꯇꯤꯁꯀꯤ ꯑꯥꯏꯟꯁꯤꯡ, ꯚꯥꯔꯠꯤꯌ ꯅ꯭ꯌꯥꯏ ꯁꯪꯍꯤꯇ꯭ꯌ, ꯚꯥꯔꯠꯤꯌ ꯅꯥꯒꯔꯤꯛ ꯁꯨꯔꯛꯁꯥ ꯁꯪꯍꯤꯇ꯭ꯌ ꯑꯃꯁꯨꯡ ꯚꯥꯔꯠꯤꯌ ꯁꯛꯁꯥ ꯑꯙꯤꯅꯤꯌꯝꯅ ꯃꯍꯨꯠ ꯁꯤꯟꯗꯣꯛꯂꯤꯕ ꯑꯁꯤ ꯋꯥꯍꯩ ꯑꯣꯟꯊꯣꯛꯄꯈꯛ ꯅꯠꯇꯦ, ꯏꯁꯥꯒꯤ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯕꯗꯨ ꯑꯃꯨꯛ ꯍꯟꯅ ꯂꯩꯍꯟꯕꯅꯤ꯫ ꯀꯦꯟꯗ꯭ꯔ ꯁꯔꯀꯥꯔꯅ ꯍꯥꯏꯔꯤ ꯚꯥꯔꯠ ꯂꯥꯟꯃꯤꯅ ꯑꯀꯟꯕ ꯆꯛꯁꯤꯟ ꯊꯧꯔꯥꯡ ꯂꯧꯈꯠꯄꯗꯒꯤ ꯖꯃꯨ ꯀꯥꯁꯃꯤꯔꯒꯤ ꯉꯥꯛꯁꯦꯟꯒꯤ ꯐꯤꯕꯝ ꯁꯤꯡꯊꯥꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯅ ꯐꯒꯠꯂꯦ꯫ ꯏꯪ 2025-26ꯀꯤ ꯆꯍꯤꯒꯤ ꯔꯤꯄꯣꯔꯠ ꯄꯜꯂꯗꯨꯅ ꯉꯥꯛꯁꯦꯜ ꯃꯟꯇ꯭ꯔꯥꯂꯣꯏꯅ ꯍꯥꯏ ꯚꯥꯔꯠ ꯂꯥꯟꯃꯤꯅ ꯍꯧꯖꯤꯛ ꯂꯧꯈꯠꯂꯤꯕ ꯆꯛꯁꯤꯟ ꯊꯧꯔꯥꯡ ꯀꯌꯥ ꯑꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯖꯃꯨ ꯀꯥꯁꯃꯤꯔꯗ ꯍꯤꯡꯁꯥꯒꯤ ꯊꯧꯗꯣꯛꯁꯤꯡ ꯊꯣꯛꯄꯒꯤ ꯆꯥꯡ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯍꯟꯊꯔꯦ꯫ ꯔꯤꯄꯣꯔꯠ ꯑꯗꯨꯗ ꯍꯥꯏ ꯑꯣꯄꯔꯦꯁꯟ ꯁꯤꯟꯗꯨꯔ ꯄꯥꯡꯊꯣꯛꯂꯤꯉꯩ ꯃꯅꯨꯡꯗꯁꯨ ꯖꯃꯨ ꯀꯥꯁꯃꯤꯔ ꯑꯃꯗꯤ ꯂꯥꯏꯟ ꯑꯣꯐ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜꯒꯤ ꯃꯐꯝꯁꯤꯡꯗ ꯏꯔꯥꯡ ꯊꯣꯛꯄꯒꯤ ꯆꯥꯡ ꯅꯦꯝꯈꯤ꯫ ꯃꯟꯇ꯭ꯔꯥꯂꯣꯏꯅ ꯃꯈꯥ ꯇꯥꯅ ꯍꯥꯏ ꯍꯧꯈꯤꯕ ꯏꯪ 2025ꯗ ꯂꯥꯏꯟ ꯑꯣꯐ ꯑꯦꯛꯆꯨꯋꯦꯜ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜꯗ ꯚꯥꯔꯠ ꯂꯥꯟꯃꯤꯒꯤ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯕ꯭ꯔꯤꯒꯦꯗꯁꯤꯡ ꯍꯥꯡꯗꯨꯅ ꯆꯦꯛꯁꯤꯟ ꯊꯧꯔꯥꯡ ꯂꯧꯈꯠꯈꯤ꯫ ꯃꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯃꯐꯝ ꯑꯗꯨꯗ ꯆꯩꯅꯥꯒꯤ ꯂꯥꯟꯃꯤꯁꯤꯡ ꯊꯥꯖꯤꯜꯂꯛꯄꯒꯤ ꯆꯥꯡꯁꯨ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯅꯦꯝꯈꯤ꯫ ꯍꯧꯖꯤꯛ ꯁꯥꯟꯅꯕꯒꯤ ꯄꯥꯎ ꯃꯪꯁꯥ ꯇꯥꯕꯝ ꯄ꯭ꯔꯦꯃꯥꯅꯟꯗꯗꯒꯤ
1: ꯆꯤꯡꯉꯥ ꯃꯊꯛ ꯌꯪ ꯂꯔꯅꯔꯁ ꯀ꯭ꯂꯕ CYLC ꯁꯤꯟꯗꯨꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯄ ꯑꯍꯥꯟꯕ ꯁꯤꯡꯖꯃꯩ ꯁꯨꯄꯔ ꯂꯤꯛ ꯐꯨꯠꯕꯣꯜ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ 2026ꯀꯤ ꯉꯁꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯃꯦꯠꯁ ꯑꯃꯗ NLCTL WVSDꯕꯨ ꯄꯥꯟꯖꯤꯜ 6 ꯑꯃꯗ ꯊꯣꯏꯈ꯭ꯔꯦ꯫ ꯏꯟꯁꯄꯦꯛꯇꯔ ꯖꯦꯅꯔꯦꯜ ꯃꯅꯤꯄꯨꯔ ꯅꯥꯒꯥꯂꯦꯟ ꯁꯦꯛꯇꯔ CRPF ꯂꯤꯆꯤꯡ ꯃꯈꯥꯗ 46 ꯁꯨꯕ ꯕꯠꯇꯥꯂꯤꯌꯟ CRPF ꯁꯤꯟꯗꯨꯅ ꯅꯣꯅꯦ ꯖꯤꯂꯥꯒꯤ ꯂꯣꯡꯃꯥꯏꯗ ꯆꯠꯊꯔꯛꯈꯤꯕ ꯐꯨꯠꯕꯣꯜ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ ꯉꯁꯤ ꯂꯣꯏꯁꯤꯟꯈ꯭ꯔꯦ꯫ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠ ꯑꯁꯤ ꯁ꯭ꯄꯣꯔꯠꯁ ꯑꯣꯊꯣꯔꯤꯇꯤ ꯑꯣꯐ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤ ꯈꯦꯂꯣ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯒꯤ ꯃꯈꯥꯗ ꯁ꯭ꯄꯣꯔꯠꯁ ꯐꯣꯔ ꯄꯤꯁ ꯑꯦꯟ ꯗꯦꯕꯂꯞꯃꯦꯟꯠ ꯑꯦꯀ꯭ꯔꯣꯁ ꯗ ꯅꯦꯁꯟꯒꯤ ꯁꯔꯨꯛ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯄꯅꯤ꯫ ꯉꯁꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯐꯥꯏꯅꯦꯜ ꯃꯦꯠꯁꯇ ꯅꯨꯡꯇꯦꯛ ꯌꯨꯠ ꯀ꯭ꯂꯕ NYC ꯂꯣꯡꯃꯥꯏ ꯃꯣꯗꯔꯟ ꯌꯨꯠ ꯀ꯭ꯂꯕ LMYC ꯄꯥꯟꯖꯤꯜ 3 ꯑꯃꯗ ꯊꯣꯏꯗꯨꯅ ꯋꯤꯅꯔ ꯑꯣꯏꯈꯤ꯫ ꯑꯗꯨꯒ ꯑꯜꯐꯥ ꯑꯣꯃꯦꯒꯥ ꯑꯦꯀꯥꯗꯦꯃꯤꯅ ꯂꯣꯡꯃꯥꯏ ꯄꯥꯔꯠ 2 ꯌꯨꯠ ꯀ꯭ꯂꯕꯄꯨ ꯄꯥꯟꯖꯤꯜ 7-2 ꯊꯣꯏꯗꯨꯅ 3 ꯇꯥꯈꯤ꯫ ꯚꯥꯔꯠꯅ ꯋꯤꯃꯦꯟꯁ ꯑꯦꯁꯤꯌꯥ ꯀꯞ ꯀ꯭ꯔꯤꯀꯦꯠꯀꯤ ꯇꯥꯏꯇꯜ ꯂꯧꯔꯦ꯫ ꯉꯔꯥꯡ ꯗꯨꯕꯥꯏꯗ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯐꯥꯏꯅꯦꯜ ꯃꯦꯠꯁꯇ ভারত শ্রী লঙ্কা রান হুমপুতারানিথা থাকে কপ আসি টাইটল লোকিবনে থার ভারত নুপি এশিয়া কপ লোক নেপালক সুরে ভারত নুপি ক্রিকেট টিম এশিয়া কপ কি টাইটল রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকত ফোদলি কিরণ
0: আরইব মুখ্যমন্ত্রী ইমরান খেম চানি বিজেপি মনপুর এনআরসি পাকতোনব কেন্দ্রগুলোসিংবসিংদ তাকনদুন লাকলি মুখ্যমন্ত্রী ইমরান খেম চানি জেনিমস তোমান তোমান প্রজেক্ট খরগি সঙ্গাখ্রে খরগি উরেপ উয়ং তামখ্রে মনপুর সেবা সংকল্প অভিযান মাই পাকতোনব তোমান তোমান জেলাসিংদ সেম সানি গৃহমন্ত্রী অমিত শাহনি ভারত মখল মখা কয়াগি লোলসিংব আসবাক খাইগ চাউব শক্তি ওইবনে কেন্দ্র সরকার ভারত লানমিন আকনব সাকশন থরং লোকপদি জম্মু কাশ্মীর ফিবম সিনথানিং ফগলকলে পাও লোজরে